0: বলে সনেহার সাশ্রিয়াকাল, ওয়াহেগুরু জি কা খালসা, ওয়াহেগুরু জি কি ফতেহ। সতনাম শ্রী ওয়াহেগুরু সাহেব জিও, সো কহো টল গুর সেবিয়হনস সহজ সোভায়, দর্শন পরসিয় গুরু জন্ম মরণ দুঃখ যায়। টোডি মহল্লা পঞ্জাবাঁ, মাই মেরে মন কো সুখ, কোট আনন্দ রাজ সুখ ভোগবে, হর সিমরত বিনসে সব দুঃখ। মাই মেরে মন কো সুখ, কোট আনন্দ রাজ সুখ ভোগবে, হর সিমরত বিনসে সব দুঃখ। রহাও কোট জন্ম কে কিল বিখ নাসে, সিমরত পাবন তন মন সুখ, দেখ স্বরূপ পূর্ণ পই আসা, দর্শন ভেটত উত্তরি ভুখ। চার পদার্থ অষ্ট মহা সিদ্ধ, কাম তেন পার জাত হর হর রুখ, নানক শরণ গহি সুখ সাগর, জন্ম মরণ ফির গর্ব না দুঃখ। চার পদার্থ অষ্ট মহা সিদ্ধ, কাম তেন পার জাত হর হর রুখ, নানক শরণ গহি সুখ সাগর, জন্ম মরণ ফির গর্ব না দুঃখ। ওয়াহেগুরু জি কা খালসা, ওয়াহেগুরু জি কি ফতেহ।
1: You are listening to SeekNet Radio.